তুমি একে দা স্টেশন অফ দ্য নেশন এফ এম রেইনবো 105.4 মেগা হার্টসাচের ইষ্টানো আতা কাই খিণাতজ म्हणजेच बरोबर 6 वरांचेर ऐकूंक रावात हिंदीतल्यान खबरो।